আবার হাড়ের জন্য টেনশন, তো সেটা মানে বুধার মানে হাড় জন্য মাথায় ও মানে গিয়ে হাড়ের পর পাঠান মানে ও টাক টাক টাক টাক মানে খেলে তো দেওয়া তার মানে মানে আয়রন তো মানে কোপ

প্রত্যাহার সেটি ভয়ঙ্কর ঘরের পুকুরে নির্মাণ নদী সরকার পহল মালিক বিশেষ করে কেন বাকি সে সামাজিক

0: সঙ্গে দিয়ে সুস্থ জীবন আপনাই
1: নিশানারক ছাত্র নিজেদের জীবন খতম হই
0: সন্তুলিত খানা খাই ব্যায়াম শব্দ করি
1: ধূমপান মদিন আমাকে দূরা লাগি তারা ভালো নিয়ন্ত্রণ করি
0: আজ নির্ণয় কাজে জীবন আচার নিশানারক সেবা দিয়ে সুস্থ জীবন আপনাই।

0: জীবনের ইতিহাসে জীবনযাত্রী আছে সে আমি তোকে কে হই আমি তো বলি সারা সংসার প্রস্তাব নিয়ে রক্তিলোচন এই হবে সময় সব বিরোধ করে আমি বর্তমান ভূমি রেখে দাঁড়াই তো ঈশ্বরের কার্য সমস্ত পারি করে নিয়ে পাবো বাইরে বাড়ি সাচি করে তিনি অফিসের তিনি বলে বলছে যে সে মানুষের আপনার কার্য সত্যি বাইরে জীবন কোন কাজ করতে পারবে না স্যার তিনি বলছে যদি মেয়েরা কি মাত্র সংস্থা হচ্ছে
1: ছিল